0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। খন্তেক পাছতে আঞ্চলিক বাতৰি, 8 বজাৰ সমাচাৰ প্ৰভাত আৰু 8:15 মৰ্নিং নিউজ শুনিবলৈ পাব।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বৰত ফোন করক।
1: আগবঢ়োৱা হৈছে প্ৰভাতী তৰংগ। আজিৰ বিষয় এলাৰ্জি আৰু চাইনাচাইটিছ। আমাৰ আজিৰ অতিথি ডক্টৰ আকৃবা আহমেদ। অনুষ্ঠানটি আগবঢ়াইছে ইন্দ্ৰজিৎ দাসে। আজিৰ প্ৰভাতী তৰংগ অনুষ্ঠানটি এপ'লো এক্সেল কেয়াৰৰ সৌজন্যত প্ৰচাৰ কৰা হৈছে।
2: সজাগ হয়ে থাকক, এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিং এর বাবে আজই ফোন করক 9957568450।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: হে মহান শিল্পী জ্যোতিপ্রসাদ, আজি তোমাক জনাও আমি প্রণাম।
1: শ্রোতা, ইমান পরে শুনিলে এক বিশেষ অনুষ্ঠান জ্যোতিষমান। চিত্রামণি বড়োর সহযোগত অনুষ্ঠানটি পরিকল্পনা আর আগবাড়ালে মীনাক্ষী ডেকায়, প্রযোজনা তপন দত্তর।
2: ইমান পরে শ্রোতাসকলে মীনাক্ষী ডেকা রচিত আলেখ্য জ্যোতিষমানৰ পুনৰ প্ৰচাৰটি শুনিলে। আকাশবাণী তেজপুৰ অনুষ্ঠানত নিবেদন কৰিবলৈ লোৱা হৈছে এটি গীত, শিল্পী জুবিন গাৰ্গ।

বিহগুড়ি, হলেশ্বর, রেঙনিজার, গরৈমারি, চলা, চপাগুড়ি, ঘোড়ামারি, ডেকারগাঁও, রঙাপাড়া, বালিপাড়া, চারিদুয়ার আর তেজপুরের উপরও জামুগুড়ি, চতিয়া আদি ঠাইলৈ গৈ দান সংগ্রহ করেছিল। সাইকেলেরে অহা যাওয়া করাত বড় কষ্ট হওয়াত তেজপুরের পরেশ চন্দ্র পালে তেখেতর নিজা মটরগাড়ি এখনকে এই ধন সংগ্রহ করিবর বাবে সমাজক দিছিল। এই মঞ্চ নির্মাণের কাম 1962 চনের শেষর ফালে প্রায় শেষ হয়। সেই সময়ের সভ্যদাতা নৃতেন্দ্রনাথ শইকীয়াদেবে রঙ্গমঞ্চর বাবে এখন আর কাপড় দান করেছিল। আনহাতে দুরুং চাহ বাগিচার সেই সময়ের স্বত্বাধিকারী ভগবত প্রসাদ দেবীও প্রেক্ষাগৃহর বাবে এটি ঘর দান দিছিল। ঘর নির্মাণের অন্তত মঞ্চর সম্মুখভাগ সমাজকর্মী হরিপ্রসাদ নেওক ডাঙরিয়াই অর্ধ গোলাকার আকারে পকি করে দিছিল। বাঁহবাড়ী উখনাট্য সমাজ পঞ্জীয়নভুক্ত হয়েছিল 1971 চনের 10 জুলাইত। সমাজের স্থায়ী নাট্যমঞ্চ সম্পূর্ণ হল যদিও অস্থায়ী বিজুলী সংযোগেরই কেবারমান পুরুষ আর মহিলাই এই নতুন মঞ্চত অভিনয় করেছিল। মঞ্চত স্থায়ী বিজুলী সংযোগ 1975 চনের আগভাগতেই করা হয়েছিল। আন্তর্জাতিক মহিলা বর্ষর সঙ্গে সংগতি রাখি 1975 চনত স্থানীয় বিমলা শইকীয়া, রূপেশ্বরী হাজরিকা, আরতি বরা, গঙ্গাপ্রিয়া আদির পরিশ্রমে মহিলা সংগঠন করে আঞ্চলিক ভিত্তিত এই মঞ্চতে মহিলা রাসোৎসব পালন করেছিল। দিলীপ চৌধুরী, মহেশ শইকীয়া, ভদ্রেশ্বর দাস, মোলান দাস আর লোকনাথ বরার পরিচালনাত নৃত্যনাটিকার আর্হিরে অভিনয়ের দ্বারা সুন্দর রাস মঞ্চস্থ করেছিল। বোধহয় মহিলার দ্বারা পালন করা এই রাসোৎসব তেতিয়ার অবিভক্ত দরং জেলার ভিতরতেই প্রথম আছিল। এই উৎসবের দুইটা নিশা নারী জাগরণের প্রতি সঁহারি জানাই মহিলা রাসোৎসবক উৎসাহিত করবলৈ নিকামুল সত্রর সত্রাধিকার গহনচন্দ্র গোস্বামী, বিধায়ক মহিকান্ত দাস আর তেজপুর জেলা কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত শর্মা আহি নিশা রভাস্থলীত উপস্থিত হয়েছিল। স্থানীয় দর্শকর উপরও বহু দূর দূরণির দর্শকরে রভাথলী লোকে লোকারণ্য হয়ে পড়েছিল। সেই সময়ের দৈনিক অসম আর অসমবাণীত অভিনয়ের বাতরির লগতে ইয়ার স্থিরচিত্রও প্রকাশ পাইছিল। মহিলার সংগঠন প্রত্যক্ষ করে শিল্পী, সমাজকর্মী, দাতা, তেজপুর নিবাসী শরানন বরঠাকুর আর পত্নী শীলা বরঠাকুরে ইয়ার বাবে উৎসাহ যোগায় কিছু আর্থিক দান আগ্রহাইছিল।

0: ইমানপুরের শ্রোতাসকলে, আমার তেজপুর আমার গৌরব অনুষ্ঠানটির পুনৰ প্ৰচাৰটি শুনিলে।
1: পি এম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।